0: নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি বলে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো, বলেছেন শ্রী রামকৃষ্ণ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে একটি সাক্ষাৎকার এবং নজরুলগীতির অনুষ্ঠান অঞ্জলি। শ্রোতাবন্ধুরা, আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস, তাই আসুন এই উপলক্ষে শোনা যাক জীবীপান্ত হসপিটালের ফার্মাসিস্ট নির্মল কুমার দাস, ওনার সাথে একটি সাক্ষাৎকার। স্যার, সব থেকে প্রথমে আপনাকে জানাই এই বিশেষ দিবসটির অনেক অনেক শুভেচ্ছা।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: স্যার, আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে বিশ্ব ফার্মাসিস্ট দিবস এটা কেন পালন করা হয়?
1: প্রতি বছর 25 সেপ্টেম্বর আন্তর্জাতিক ফার্মাসি

0: পলিটিক্যাল ফেডারেশন
1: হ্যাঁ
0: এই দিনটাকে পালন করে।
1: আচ্ছা,
0: উদ্দেশ্য একটাই,
1: হ্যাঁ,
0: ফার্মাসিস্টরা
1: হুম
0: যে নীরবে মানবের জীবন বাঁচাচ্ছে,
1: হুম
0: ওদের সঠিক ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করছে,
1: হুম
0: সেটাকে সম্মান জানানোর জন্য
1: হুম
0: আর সাধারণ মানুষকে সচেতন করার জন্য
1: হুম
0: এটা প্রতি বছর পালন করা হয়।
1: আচ্ছা, এবার আপনি বলুন যে একজন ফার্মাসিস্টের আসল কাজটা কি, শুধু কি ওষুধ দেওয়া?
0: না, একজন একদমই না, আমাদের মূল কাজ পাঁচটা।
1: আচ্ছা,
0: প্রেসক্রিপশন চেক করা,
1: হুম
0: ডোজেস কারেক্ট আছে কিনা ওটা দেখা,
1: হুম হুম
0: রোগীকে পরামর্শ দেওয়া,
1: হুম
0: কখন ওষুধ খাবে, কিভাবে খাবে সেটা
1: হ্যাঁ হ্যাঁ
0: দেওয়া, এবং প্রতিটা ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা সেটা
1: হুম
0: চেক করা,
1: হুম
0: আর দুটো ওষুধ একসঙ্গে খাওয়ানো যাবে কিনা,
1: আচ্ছা,
0: এবং অ্যান্টিবায়োটিকের মিসইউজ
1: হুম
0: হচ্ছে কিনা
1: হুম
0: ওটা রোকানোর জন্য, এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া,
1: হুম
0: এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য
1: আপনাদের
0: ফার্মাসিস্ট
1: দায়িত্ব
0: দায়িত্ব
1: সেটাই। হ্যাঁ,
0: আমাদের
1: আমরা দেখি
0: ফার্মাসিস্ট।
1: যখন মেডিকেল থেকে আমরা কোনো ওষুধ নিই, তারা ডিটেলসটা বলে দেয় যে এটা, খুবই ভালো এটা যে আপনারা ডিটেলসটা আপনারা বুঝিয়ে দেন। আচ্ছা, এবছর যে থিম, সেই ব্যাপারে আপনি একটু জানতে চাইব।
0: এবছরের থিম হলো
1: হুম
0: এম্পাওয়ারিং ফার্মাসিস্ট ফর হেলদিয়ার ফিউচার।
1: হুম
0: এর মানে হচ্ছে ফার্মাসিস্টদেরকে আরও বেশি সুযোগ, ট্রেনিং এবং অধিকার দিতে হবে,
1: হুম
0: কারণ ওয়ার্ল্ডে নন কমিউনিকেবল ডিজিজ মানে ডায়াবেটিক্স,
1: হুম
0: প্রেশার বাড়ছে এবং নতুন নতুন ভাইরাস আসছে,
1: হ্যাঁ
0: তখন প্রতিটা পাড়ায় পাড়ায় যেখানে ফার্মাসিস্ট অ্যাভেলেবেল আছে
1: হুম হুম
0: তারা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট,
1: আচ্ছা,
0: এবং তাদের এম্পাওয়ার করলে হেলথ সিস্টেম আরও অ্যাসেসেবল এবং সাস্টেনেবল হবে।
1: আচ্ছা, আমি এখানকার কথা এবার একটু জিজ্ঞাসা করছি যে পোর্টব্লেয়ারের মতো জায়গায় আপনাদের কি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে?
0: হ্যাঁ, এখানে মেন চ্যালেঞ্জ হচ্ছে লজিস্টিক সাপোর্ট এবং অ্যাওয়ারনেস, মানুষের
1: হুম
0: মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা,
1: হুম
0: এবং অনেকেই ভাবে যে ফার্মাসিস্ট শুধু মেডিসিন দোকান রাখে বা দোকানের কাজ, শুধু
1: হুম
0: ফার্মাসিস্ট এরাই নয়, আমরা 4 বছর ফার্মাসি গ্রাজুয়েশন করে আসা যারা, আজকাল ফার্ম ডি ইন্ট্রোডিউস
1: হুম
0: হয়েছে যেটা 6 বছরের কোর্স,
1: হুম
0: ডিপ্লোমা 2 বছরের কোর্স, তো অল আর মেডিসিন এক্সপার্ট, আমরা শুধু দোকানদার নয়, এমন নয় যে ফার্মাসি করে এলাম আর একটা দোকান নিয়ে বসে গেলাম,
1: হুম
0: এটা
1: হুম
0: নয়, অল আর এক্সপার্ট ইন মেডিসিন হ্যান্ডেলিং,
1: মানে কোর্স করেই তারা
0: কোর্স
1: বসে।
0: বসে।
1: হুম
0: অনেক সময় লাইফ সেভিং মেডিসিন মেল্যান্ড থেকে আসতে দেরি হতে পারে,
1: হুম
0: কারণ ওটা দূরে
1: হুম
0: ডিস্টেন্সের
1: হুম
0: ম্যাটার
1: হুম
0: আছে।
1: আচ্ছা, আমরা অনেকেই মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক আমরা নিজেরা কিনে খাই, তো এটা কতটা ক্ষতিকর?
0: না, অ্যান্টিবায়োটিক খুবই বিপজ্জনক,
1: হুম
0: কারণ এটাকে বলে অ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স আর
1: হুম
0: এমআর যেটা বলে, আপনি আজ বিনা কারণে যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকুন, কাল
1: হ্যাঁ
0: যখন সত্যিকারে আপনার দরকার পড়বে
1: হুম
0: তখন এটা রেসিস্ট্যান্স হয়ে যাবে, কাজ করবে
1: কাজ
0: না,
1: করবে না,
0: কখনোই ডক্টরের পরামর্শ ইয়া ফার্মাসিস্টের সাজেশন ছাড়া ওষুধ
1: নেওয়াটা
0: নেওয়া
1: উচিত
0: উচিত
1: নয়।
0: উচিত নয়
1: হুম হুম হুম
0: বিনা প্রেসক্রিপশন ছাড়া।
1: হ্যাঁ, মানে আমরা যখনই কোনো ওষুধ নেব, কোনো অসুবিধা হলো, আমাদের
0: ফার্স্ট
1: কাজ হচ্ছে
0: ফার্স্ট
1: যে
0: হচ্ছে ডক্টরকে কনসাল্ট
1: কনসাল্ট
0: করা,
1: করা।
0: ফার্মাসিস্টকে
1: হুম
0: কনসাল্ট
1: হুম
0: করা।
1: আচ্ছা, মানুষের যে ওষুধ নেওয়ার তো রুল রয়েছে, তো এর তিনটে গোল্ডেন রুল কি?
0: হ্যাঁ, মানুষের যে গোল্ডেন রুল হচ্ছে
1: হুম
0: নিজের ইচ্ছায় ডোজ বন্ধ করা যাবে না,
1: আচ্ছা,
0: আর অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা নেওয়া হয়
1: হুম
0: ওটা
1: হুম
0: ফুল কোর্স কমপ্লিট করা উচিত,
1: আচ্ছা,
0: এবং ওষুধ খাওয়ার আগে এক্সপায়ারি ডেটটা অবশ্যই
1: চেক
0: চেক
1: করতে
0: করা
1: হবে।
0: উচিত, এবং যে ছোট বাচ্চাদের
1: হুম
0: হাতের আশেপাশে যেন ওষুধ না থাকে ওটা
1: হুম
0: একটু দূরে ডিস্টেন্স মেনটেন করা উচিত, যেন
1: হুম হুম
0: বাচ্চারা ওটা মিসইউজ না করে।
1: ধরুন কোনো নতুন জেনারেশন তারা আপনার মতো এই ফার্মাসিস্ট হতে চায়, তাহলে তারা কি করবে, মানে কি নিয়ে পড়াশোনা করা উচিত?
0: এখন মেডিকেল ফিল্ডে প্রচুর অপরচুনিটি আছে,
1: হুম
0: তা ফার্মাসি তো শুধু দোকানের নয়, এটা
1: হুম
0: একটা গ্লোবাল ক্যারিয়ার, যারা ইন্টারেস্ট আছে এই ফিল্ডে
1: হ্যাঁ
0: তারা চাইলে হসপিটাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট ইয়া ড্রাগ ইন্সপেক্টর, এবং ফরেন কান্ট্রিও ভালো অপরচুনিটি আছে,
1: হুম
0: যদি মানব সেবার করার ইচ্ছা থাকে
1: হুম
0: তাহলে এটা গোল্ডেন চান্স কি এই ফার্মাসি প্রফেশনটাকে চুজ করতে পারে, কিন্তু
1: হুম
0: সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওটা মেইন
1: আচ্ছা,
0: সাবজেক্ট হতে হবে,
1: হ্যাঁ
0: আর অল ওভার ওয়ার্ল্ডে এর অপরচুনিটি আছে।
1: আচ্ছা স্যার, এবার আপনি একটু আপনার ব্যাপারে জানতে চাইব যে আপনি এই ফিল্ডটাকে কেন চুজ করেছিলেন?
0: হ্যাঁ, এই ফিল্ডটা আমার এই জন্য পছন্দ ছিল,
1: হুম
0: কারণ একটা মানব সেবা করার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, বলে
1: হুম হুম
0: সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড,
1: হ্যাঁ,
0: আই থিঙ্ক গড একটা
1: সুযোগ দিয়েছে।
0: হ্যাঁ সুযোগ দিয়েছে আমাকে এই ফিল্ডটাকে থ্রু মেডিসিন ইয়া থ্রু
1: হুম
0: মানব সেবা করার একটা গোল্ডেন অপরচুনিটি এই মেডিকেল ফিল্ডে এসে পেয়েছি,
1: হুম
0: যেটা
1: হুম
0: আমার বচপন থেকে একটা ইন্টারেস্ট ছিল,
1: আচ্ছা,
0: ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল।
1: মানে আপনার স্বপ্নটা পূরণ
0: হ্যাঁ,
1: হয়েছে।
0: পূরণ হচ্ছে।
1: তো আপনি পড়াশোনাটা কোথা থেকে করেছেন?
0: হ্যাঁ, আমি

0: বেসিক্যালি এখানে ডিগলুপুর থেকে সিনিয়র সেকেন্ডারি করলাম,
1: আচ্ছা
0: তারপরে আপনার এখান থেকে অ্যাডমিশন থেকে সিট নিয়ে গেছি,
1: আচ্ছা
0: সিট নিয়ে কেরালা ফার্মাসি কাউন্সিল অফ কেরালা থেকে ফার্মাসি করে এসেছি।
1: আচ্ছা
0: তা ওখান থেকে আসার পরে গভর্নমেন্ট জবে জয়েন করেছি।
1: খুব ভালো। আপনার যে জবের যে সময়টা সেটা কতক্ষণ থাকে?
0: হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার কোথায় পোস্টিং কোন এরিয়ায়।
1: হুম
0: বেসিক্যালি এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন রুল থাকে, সব অফিসিয়ালস
1: হুম
0: ডিউটি যেটা থাকে 8:30 থেকে ইভিনিং 4:30 অবধি
1: আচ্ছা
0: থাকে, শিফট ডিউটি থাকে,
1: হ্যাঁ
0: নাইট ডিউটি থাকে 6 to 6,
1: আচ্ছা
0: তারপরে আপনার এমার্জেন্সি যে কাউন্টার
1: হুম
0: যেটা
1: হুম হুম
0: চলে 3টে শিফটে চলে,
1: আচ্ছা
0: এটা কন্টিনিউ হতেই থাকে নন
1: হুম হুম
0: স্টপ।
1: হুম আপনার চাপটা কোন সময় থাকে? মনে হয় দিনের বেলাটাই বেশি চাপ
0: না,
1: থাকে।
0: বেসিক্যালি এখানকার যে পপুলেশন অনেক বেশি,
1: হুম
0: আন্দামানে তো পপুলেশন অনেক বেশি, সেই
1: হ্যাঁ
0: হিসাবে হেলথ সেক্টরে পসিবল আছে। ওয়ার্কলোড ডিপেন্ড করে পপুলেশনের উপরে, কারণ
1: হ্যাঁ
0: একদিনে কতটা পেশেন্ট আসবে কতটা আমরা স্পিড করি, কিন্তু আমরা প্রতিটা পেশেন্টকে চেষ্টা করি নিজের বেস্ট দেওয়ার।
1: হুম হুম হুম তো দিনের বেলায় চাপটা বেশি থাকে।
0: হ্যাঁ, ইউজুয়ালি দিনে।
1: তো সবশেষে আপনাকে আমি জিজ্ঞাসা করব যে যে রেডিও শ্রোতা বন্ধুরা আজ শুনছেন তাদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিতে চাইবেন?
0: হ্যাঁ, অবশ্যই, এটাই একটা কথা বলতে চাচ্ছি,
1: হুম
0: ওষুধকে ভয় নয়,
1: হুম
0: সঠিকভাবে জানুন, কোনো
1: হুম
0: সন্দেহ থাকলে আপনার পাশে ফার্মাসিস্টকে জিজ্ঞেস করুন,
1: হুম
0: আমরা আছি আপনার সুস্থতার জন্য। থিঙ্ক
1: হুম হুম
0: ফার্মাসিস্ট, থিঙ্ক লাইফ।
1: আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার বহুমূল্য সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ ম্যাডাম।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন নির্মল কুমার দাসের সাথে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা 31 অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন। শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।
1: অভি আপ বাংলা কার্যক্রম সুন রহে থে। হম আকাশবাণী কে শ্রী বিজয়পুরম কেন্দ্র সে বোল রহে হ্যাঁ। এস সময় সন্ধ্যা কে 6 বজে হ্যাঁ। আপ সুনিয়ে কৃষি জগৎ কার্যক্রম।